0: নমস্কার শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন আকাশবাণী চাইবাসা কেন্দ্র FM এর 101.7 MHz-এ। সকলকে আমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান সাতরং। আজ অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি রুদ্রাণী, আর আমার সঙ্গে রয়েছে
1: আমি তাপসী নন্দী।
0: নমস্কার শ্রোতা বন্ধু, আজ 19শে সেপ্টেম্বর। ঐতিহাসিক দিক থেকে এই 19শে সেপ্টেম্বর দিনটি কিন্তু বিভিন্ন কারণে বিখ্যাত। তাহলে আজকের সাতরং অনুষ্ঠানে চলুন জেনে নিই সে সমস্ত উল্লেখযোগ্য কিছু ঘটনা। 19শে সেপ্টেম্বর 1893 সালে স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক শিকাগো বক্তৃতা, শিকাগোর বিশ্ব ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দের বক্তৃতার ধারাবাহিকতার মধ্যে 19শে সেপ্টেম্বর তিনি পেপার অন হিন্দুইজম উপস্থাপন করেন। এতে হিন্দু ধর্ম ও ভারতীয় দর্শন সম্পর্কে তাঁর ব্যাখ্যা আন্তর্জাতিকভাবে বিশেষ গুরুত্ব পায়। এদিন ঘটে যাওয়া আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা হল 1948 সালে এই 19শে সেপ্টেম্বর হায়দ্রাবাদে সামরিক প্রশাসনের প্রতিষ্ঠা হয়। অপারেশন পোলোর পর হায়দ্রাবাদে নিজামের বাহিনীর আনুষ্ঠানিক আত্মসমর্পণ ঘটে এবং 19শে সেপ্টেম্বর মেজর জেনারেল JN চৌধুরীর অধীনে সামরিক প্রশাসন কার্যকর হয়। হায়দ্রাবাদকে ভারতীয় ইউনিটের অন্তর্ভুক্ত করার প্রক্রিয়ার এটি একটি গুরুত্বপূর্ণ পর্যায়। এছাড়া 1960 সালের 19শে সেপ্টেম্বর সিন্ধু জল চুক্তি হয়েছিল। করাচিতে ভারত ও পাকিস্তানের মধ্যে ইন্ডাস ওয়াটার ট্রেটি স্বাক্ষরিত হয়। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় হওয়া এই চুক্তি সিন্ধু নদী ব্যবস্থার জল ব্যবহারের কাঠামো নির্ধারণ করে। এছাড়া 1990 সালের এই 19শে সেপ্টেম্বর দিনটিতে মণ্ডল কমিশন বিরোধী আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। মণ্ডল কমিশনের সুপারিশের বাস্তবায়নের প্রতিবাদে ছাত্র রাজীব গোস্বামী আত্মদাহের চেষ্টা করেন। এই ঘটনা 1990 সালে দেশব্যাপী মণ্ডল বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আলোচিত ঘটনা হয়ে ওঠে। এছাড়াও এই দিনটি কিছু বিশিষ্ট ব্যক্তিত্বদের জন্মদিবস তথা মৃত্যু দিবসও। গুরু রামদাস, শিখ ধর্মের চতুর্থ গুরু, 19শে সেপ্টেম্বরে 1581 সালে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম গুরুত্বপূর্ণ সঙ্গীত তাত্ত্বিক বিষ্ণু নারায়ণ ভাতখণ্ডে এই দিনটিতেই 1936 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর ভারতীয় জনপ্রিয় গায়ক, সুরকার, অভিনেতা লাকি আলীর কিন্তু এই দিনটি জন্মদিবস। 1958 সালে 19শে সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন। এই 19শে সেপ্টেম্বর দিনটি কিন্তু আরও একজন বিখ্যাত ব্যক্তিত্বের জন্মদিবস। তিনি আমার, আপনার, আমাদের প্রত্যেকের পরিচিত সুনিতা উইলিয়ামস। সুনিতা উইলিয়ামস একজন বিখ্যাত ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী। তাঁর পুরো নাম সুনিতা লিন উইলিয়ামস। তিনি 1965 সালের 19শে সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা দীপক পাণ্ডো ছিলেন ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক এবং মা বনি পাণ্ডো ছিলেন স্লোভেনীয় বংশোদ্ভূত। ছোটবেলা থেকেই সুনিতা সাহসী, পরিশ্রমী ও কৌতূহলী ছিলেন। তিনি মার্কিন নৌবাহিনীতে যোগ দেন এবং পরে পাইলট হিসেবে কাজ করেন। তাঁর দক্ষতা ও কঠোর পরিশ্রমের জন্য তিনি NASA-র মহাকাশচারী হিসেবে নির্বাচিত হন। 2006 সালে তিনি প্রথমবার মহাকাশে যান এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ISS-এ দীর্ঘদিন কাজ করেন। মহাকাশে থাকার সময় তিনি বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা ও গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করেন। তিনি একাধিকবার মহাকাশে স্পেস ওয়াক বা মহাশূন্যে বাইরে বেরিয়ে কাজ করেছেন। তাঁর মহাকাশ অভিযানের অন্যতম উল্লেখযোগ্য দিক ছিল দীর্ঘ সময় মহাকাশে অবস্থান করা। সুনিতা উইলিয়ামসের সাফল্য ভারতীয়দের কাছেও অত্যন্ত গর্বের বিষয়। ভারতীয় বংশোদ্ভূত হয়েও তিনি নিজের যোগ্যতা, অধ্যাবসায় ও সাহসের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর জীবন থেকে আমরা শিখতে পারি, স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং অধ্যাবসায়ের প্রয়োজন। এক কথায় বলতে গেলে, সুনিতা উইলিয়ামস শুধু একজন সফল মহাকাশচারী নন, তিনি বিশ্বের অসংখ্য তরুণ তরুণীর অনুপ্রেরণা। তাঁর জীবন আমাদের শেখায়, দৃঢ় সংকল্প থাকলে কঠিনতম লক্ষ্য অর্জন করা কিন্তু সম্ভব।

এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রেয়া ঘোষালের কণ্ঠে আধুনিক বাংলা গান পরিচ্ছন্নতা। পরিচ্ছন্নতার নামটা শুনলে কেমন যেন একটা সতেজতা ভাব এসেই যায়। তেমনি আজকে দিবসটি হলো জাতীয় পরিচ্ছন্নতা দিবস, রাষ্ট্রীয় সাফাই দিবস বা জাতীয় স্বেচ্ছাসেবী রক্তদান ও পরিচ্ছন্নতা দিবস। ভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় উদযাপন। এর পটভূমি ও ঐতিহাসিক প্রেক্ষাপট বলতে গেলে জাতীয় পরিচ্ছন্নতা দিবসের মূল ভিত্তি নিহিত রয়েছে মহাত্মা গান্ধীর জীবন ও ভাবধারার মধ্যে। গান্ধীজি বিশ্বাস করতেন যে বাহ্যিক পরিচ্ছন্নতা কেবল রোগ ব্যাধির থেকে মুক্তির উপায় নয়, এটি মনের পবিত্রতা এবং আধ্যাত্মিক উন্নতিরও একটি অঙ্গ। তিনি প্রায়ই বলতেন পরিচ্ছন্নতা স্বাধীনতার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। ভারতের ঐতিহাসিকগতভাবে ময়লা পরিষ্কার বা পরিচ্ছন্নতা কাজটিকে একটি নির্দিষ্ট জাতি বা শ্রেণীর কাজ বলে মনে করা হতো। গান্ধীজি এই কুসংস্কার ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। তিনি নিজে তার আশ্রমে মলমূত্র পরিষ্কারের কাজ করতেন এবং আশ্রমের সবাইকে এই কাজে বাধ্য করতেন। তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে নিজের ময়লা নিজে পরিষ্কার করার মধ্যে কোনো লজ্জা নেই, বরং এটি আত্মমর্যাদার লক্ষণ। স্বাধীনতার পর থেকে তার এই ভাবনাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এই দিবসটি উদযাপন করা হয়। মহাত্মা গান্ধী পরিচ্ছন্নতা দর্শন বললে গান্ধীজির পরিচ্ছন্নতা ভাবনা কেবল ঘর বাড়ি ঝাড়ু দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তার এই দর্শনে তিনটি মূল দিক ছিল: শারীরিক ও মানসিক পরিচ্ছন্নতা। গান্ধীজি মনে করতেন সুস্থ শরীরের জন্য যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা দরকার, তেমনি সুস্থ সমাজের জন্য মনের কুচিন্তা ও হিংসা দূর করা প্রয়োজন। সামাজিক সমতা। পরিচ্ছন্নতা কাজকে সম্মানজনক করে তোলার মাধ্যমে তিনি সমাজে তথাকথিত অস্পৃশ্যতা বা জাত প্রথার বিলোপ ঘটাতে চেয়েছিলেন। তার মতে প্রতিটি নাগরিকই একজন সাফাই কর্মচারী বা পরিচ্ছন্নতা কর্মী। স্বচ্ছ ভারত 2014 সালে এটি শুরু হয়। 2014 সালে 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর 145তম জন্মবার্ষিকীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশনের সূচনা করেন। এটি ছিল ভারতের ইতিহাসের বৃহত্তম পরিচ্ছন্নতা ও স্যানিটেশন অভিযান। এই মিশনের মূল লক্ষ্য ছিল ভারতকে উন্মুক্ত স্থানে মলত্যাগ মুক্ত করা এবং প্রতিটি ঘরে সার্বজনীন স্থানে উন্নত বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা করা। স্বচ্ছ ভারত মিশন শুরু পর থেকে 2রা অক্টোবরের জাতীয় পরিচ্ছন্নতা দিবসটি কেবল একটি আনুষ্ঠানিক দিবসের গণ্ডি পেরিয়ে একটি গণ আন্দোলনে পরিণত হয়েছে। প্রতি বছর এই দিনে দেশজুড়ে অনেক রকমের অনুষ্ঠানও চালানো হয়। জাতীয় পরিচ্ছন্নতা দিবসের মূল উদ্দেশ্য সমূহ। এই দিবস উদযাপনের পেছনে বেশ কিছু সুনির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে: জনসচেতনতা বৃদ্ধি, সাধারণ মানুষকে চারপাশে পরিষ্কার রাখার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা এবং যত্রতত্র ময়লা ফেলার অভ্যাস ত্যাগ করতে উদ্বুদ্ধ করা, খোলা জায়গায় মলত্যাগ বন্ধ করা, গ্রামীণ ও শহর অঞ্চলে শৌচাগার নির্মাণ ও তার সঠিক ব্যবস্থা নিশ্চিত করা, প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণ, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জনের বার্তা ছড়িয়ে দেওয়া, বর্জ্য পৃথকীকরণ, উৎসস্থলেই পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করে অভ্যাস তৈরি করা, পরিচ্ছন্নতা কর্মীদের সম্মান প্রদর্শন, সমাজ গঠনে পরিচ্ছন্নতা কর্মীদের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং তাদের কাজের প্রতি শ্রদ্ধা জানানো। কীভাবে এই দিবসটি উদযাপিত হয়?
জাতীয় পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে ভারত জুড়ে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়। স্কুল কলেজে, সরকারি অফিস থেকে শুরু করে বেসরকারি প্রতিষ্ঠান এবং পাড়ার মোড়ে মোড়ে এই দিনটি সক্রিয়ভাবে উদযাপিত হয়। শ্রমদান ও পরিচ্ছন্নতা অভিযান, রাজনৈতিক নেতা সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ নাগরিকতা হাতে সাধারণ নাগরিকরাও হাতে ঝাড়ু ও কোদাল নিয়ে রাস্তাঘাট, পার্ক, রেল স্টেশন এবং বাস স্ট্যান্ড পরিচ্ছন্নতা করতে নেমে আসেন। বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে প্রবন্ধ লিখন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিতর্ক সভা এবং নাটকের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের নিজেদের শ্রেণীকক্ষ ও স্কুল প্রাঙ্গণ পরিষ্কার করে। শপথ গ্রহণ হয় যে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মসূচি কর্মচারীরাও দেশ ও চারপাশ পরিষ্কার রাখার জন্য যৌথভাবে শপথ গ্রহণ করেন। পুরস্কার বিতরণ, পরিচ্ছন্নতার ক্ষেত্রে অন্যান্য অবদানের জন্য বিভিন্ন শহর, গ্রাম এবং সংস্থাকে স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কারে ভূষিত করা হয়। পরিচ্ছন্নতা দিবসে সামাজিক ও অর্থনৈতিক প্রভাব বললে, একটি পরিষ্কার পরিচ্ছন্ন দেশ কেবল দেখতে সুন্দরই হয় না, বরং গভীর সামাজিক ও অর্থনৈতিক প্রভাবও তার রয়েছে। যেমন জনস্বাস্থ্য, ডায়রিয়া, ডেঙ্গু, ম্যালেরিয়া এবং টাইফয়েডের মতো সংক্রামক রোগের প্রকোপে উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়, ফলে চিকিৎসাক্ষেত্রে সাধারণ মানুষের খরচ কমে। অর্থনৈতিক সাশ্রয় বললে, বিশ্বব্যাংকের এক সমীক্ষা অনুযায়ী অস্বাস্থ্যকর পরিবেশ কারণে ভারতের জিডিপির একটি বড় অংশ নষ্ট হতো। পরিচ্ছন্নতা বৃদ্ধির ফলে সেই অপচয় রোধ করা সম্ভব হচ্ছে। পর্যটন শিল্পের বিকাশ হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন শহর ও পর্যটন কেন্দ্রগুলি বিদেশি ও দেশি পর্যটকদের বেশি আকর্ষণ করে, যা দেশের অর্থনীতিকে চাঙ্গা করে। নারী নিরাপত্তা ও মর্যাদা, ঘরে ঘরে শৌচাগার নির্মাণের জন্য গ্রামীণ নারীদের মর্যাদা বৃদ্ধি পেয়েছে এবং রাতের

0: অন্ধকারে বাইরে যাওয়ার ঝুঁকি ও নিরাপত্তাহীনতা দূর হয়েছে। তবে বর্তমানের চ্যালেঞ্জ ও ভবিষ্যতে করণীয় কী? বিগত কয়েক বছরে ভারতে পরিচ্ছন্নতা ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করল। এখনও কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে যা দূর করা অত্যন্ত জরুরি। মানসিকভাবে পরিবর্তন, বহু মানুষ এখনও ঘরের ময়লা রাস্তায় বা ড্রেনে ফেলে দেন।
1: একদম তাই, তোমার সাথে আমি ব্যাপারটাতে একদমই একমত। দেখো, সব কিছু শুধু সরকারের ওপরে ফেলে রাখলে তো হয় না,
0: নিজেদের তরফ থেকেও।
1: একদম তাই, নিজেদের তরফ থেকেও কিন্তু আমাদের প্রত্যেককে একজন সুনাগরিকের দায়িত্ব পালন করতে হবে,
0: নিশ্চয়ই
1: তাই না?
0: যেমন আমাদের বাড়ি পরিষ্কার থাকলে সবাই ভাবে যে হলো, বাইরের দায়িত্ব সরকারের।
1: একদম,
0: এই মানসিকতা বদলাতে হবে।
1: একদমই তাই, কারণ নিজের ঘরটা পরিষ্কার করলাম, করে রাস্তায় আমি সেই মানে আবর্জনাটা ফেলে দিলাম, তাহলে তো লাভ কিছু হলো না।
0: পরিবেশের দিকেও তাকাতে হবে। বর্জ্য প্রক্রিয়াকরণ একটা হয় না, যে প্রতিদিন টন টন আবর্জনা উৎপাদিত হচ্ছে, কিন্তু তা বৈজ্ঞানিক উপায়ে রিসাইকেল বা প্রক্রিয়াকরণ করার পরিকাঠামা এখনো পুরোপুরি হয়ে ওঠেনি, সেটা ঠিক। আচ্ছা, ই বর্জ্য প্লাস্টিক সমস্যা, যেমন আধুনিক যুগে ইলেকট্রনিক বর্জ্য,
1: এইটা তো একটা বিশাল বড় সমস্যা,
0: ব্যবহার মারাত্মকভাবে বেড়ে গেছে, যা মাটির উর্বরতা এবং পরিবেশকে কি করছে, ক্ষতি করছে।
1: আর প্লাস্টিক দেখো সহজে নষ্ট হয় না,
0: না
1: না, মাটির সাথে মেশার কোনো এ নেই, যার জন্য সরকার থেকে সবাইকে উৎসাহিত করা হচ্ছে যাতে সে আগের মতো কাগজের ব্যাগ, কাপড়ের ব্যাগ, এই ব্যবহারগুলো যাতে আবার লোকে নতুন করে শুরু করে বা বাড়ায়।
0: তবে জিনিসগুলো একটু কমে
1: গেল। একদম, আর এটা দেখবে, আরেকটা জিনিস দেখবে তুমি, এটা কিন্তু সাশ্রয়ী আমার যতদূর মনে হয়। দেখো, তুমি কাপড়ের ব্যাগটাকে কিন্তু বারবার ধুতে পারবে, বারবার ব্যবহার করতে পারবে। আমরা যদি প্রত্যেকের ব্যাগে একটা কাপড়ের থলি রেখে নিই, যদি আমরা বাজার গেলাম কিছু একটা জিনিস কেনার, আমরা থলিতে করে নিয়ে এলাম,
0: আমরা যখন ছোট ছিলাম আমাদের মা বাবাকে দেখতাম, আলাদা মাছের থলি, আলাদা সব থাকতো,
1: কি একদম একদম
0: সেই জিনিসটা এখন আবার হওয়া উচিত না?
1: একদম,
0: তো সেই জিনিসটা মানুষকে একটু দেখতে হবে নাকি?
1: অবশ্যই অবশ্যই।
0: তাই আমাদের কেবল ভবিষ্যতের পথ বললে, আমাদের কেবল 2 অক্টোবর একদিনে ঝাড়ু দিয়ে আমরা ছবি তোলা সীমাবদ্ধ থাকলে চলবে না।
1: সেটাই, সারা বছরের মানে এটা জীবনের একটা অঙ্গ হিসেবে আমাদের ধরে নিতে হবে।
0: হ্যাঁ, তাহলে উপসংহার, যদি জাতীয় পরিচ্ছন্নতা দিবস আমাদের মনে করিয়ে দিচ্ছে যে একটি সুস্থ, সুন্দর ও সমৃদ্ধশালী রাষ্ট্র গঠনে একটি নাগরিকের দায়িত্ব অপরিসীম নাকি? মহাত্মা গান্ধী যে স্বচ্ছ সুন্দর ভারতের স্বপ্ন দেখেছিলেন, তা সফল করার চাবিকাঠি আমাদেরই হাতে রয়েছে নাকি? আমাদের যদি প্রত্যেক আমরা যদি প্রত্যেকেই ধরে না প্রতিজ্ঞা করি যে নিজের চারপাশ কি রাখবো, পরিষ্কার রাখবো, হ্যাঁ, এবং অন্যকেও অনুপ্রাণিত মানে ওদেরকে চাইবো যে ওরাও এই জিনিসটা করে, এই দিবসে তবেই প্রকৃত তাৎপর্য সার্থক।
1: তারপর দেখো আরেকটা ব্যাপার হচ্ছে, আগে আমাদের বাবা কাকারা কিন্তু সাইকেল ব্যবহার করতেন না, এখন দেখো প্রত্যেকের কাছে গাড়ি, নিজস্ব গাড়ি, স্কুটি, বাইক। এবার কি হচ্ছে, একই জায়গা থেকে 4-5 জন লোক আসছেন, হয়তো 4-5 জন মিলে একটা গাড়িতে করে আসতে পারেন, যদি চেষ্টা করেন সেটা কারপুলিং করা সম্ভব, সেটা আমাদের নিজেদের মধ্যেই করতে হবে ব্যবস্থা। তো এখানে পরিবেশ দূষণটাও তো কম হয় না অনেকটা,
0: কিছুটা।
1: 4টে যানবাহন যেখানে রাস্তায় চলতো তার জায়গায় যদি একটা যান চলে, তাহলে এখানেও কিন্তু। এছাড়া আরেকটা আমি বলতে পারি, যেটা আমি প্রথমেই বললাম তোমার সাইকেলের ব্যাপারটা, সাইকেলও যদি আমরা ব্যবহার করি আবার আগের মতন, হ্যাঁ হয়তো সবার পক্ষে সেটা চালানো সম্ভব নয় বার্ধক্যের কারণে বা কোনো অসুবিধা, মানে কোনো যদি পায়ে সমস্যা থেকে থাকে, কিন্তু যারা সুস্থ আছেন, সুস্থ নাগরিক যারা রয়েছেন, তারা যদি একটুখানি, তাহলে কি হবে বলো তো, সে শরীরটাও কিন্তু ভালো থাকে। আমরা জিমে গিয়ে কি করে লোকেরা, সাইক্লিং করে, সেটা জিমে না করে সেটা যদি রাস্তায় করে, তাই না?
0: তাহলে সব দিকেই ভালো,
1: সব দিক দিয়ে সাশ্রয়
0: হবে, আর
1: হ্যাঁ পরিবেশটা ভালো থাকবে, নিজের পকেটটাও সাশ্রয় থাকবে, সব দিক দিয়ে সুবিধা হবে। তো শ্রোতা বন্ধু, নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
2: তনাব, চিন্তা, উদাসী, মানসিক পরিশানি, आत्महत्या के विचारों से जूझ रहे हैं? याद रखिए, आप अकेले नहीं हैं। मानसिक स्वास्थ्य महत्वपूर्ण है। मदद के लिए संपर्क करें ऋण पास कांके रांची।
3: पिछले 100 वर्षों से मानसिक स्वास्थ्य चिकित्सा के क्षेत्र में एक अग्रणी संस्थान, जहां अनुभवी विशेषज्ञों द्वारा मानसिक स्वास्थ्य संबंधी परामर्श और नशा मुक्ति का निःशुल्क उपचार उपलब्ध है। डायल करें 24/7 हेल्पलाइन नंबर 9471366697, टोल फ्री नंबर 1449 या 1800345 4060 पर।
2: समय पर मदद लें, स्वस्थ मन बेहतर जीवन पाएं। ऋण पास एवं झारखंड सरकार द्वारा जनहित में प्रसारित।

0: শ্রোতা বন্ধু, আজ তাহলে এই পর্যন্তই। আজকের মতো আমাদের অনুমতি দিন। আজ সাতরং অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলাম আমি রুদ্রাণী ঘোষ, আর আমার সঙ্গে ছিল
1: আমি তাপসী নন্দী।
0: নমস্কার।